0: ছোট দুঃখে কে টাউকো দুখনি কে পেট দুখনি কে দুখে আও দুখে আও জানি এই বেলা পখালা লাগে হইরান হইনে কাহ জানি হলা কে গর্নি কে নগর্নি কইলেই বিরামী ভয় কেই মিলো মিশে গাই
1: বুয়া চিড নগর্নুস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই দুঃখী সরক সেরা চোখ দেখি কারেকার জানে বাদ শুনি তুমি জান বরু
0: হুঞ্ছ বুয়ারি গই আলম সারে গারো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশিসহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।